নিজে পায়ে খায়ে রাখে মার অনে গাড়ে ফোলারে চলো জগতে মা তের নাম ঝোকরে ঝোকরে কোহেরা পুত্র শুক্লে বিলাটকো ঘরে মা এয়ো ভাতে পাকাউনে তেরো জেঠানে মমো তরুণে ফাকাউনে বুদ্ধি তো ছাইনা তেরা পাঁচ ভাইকো

ওই বাঞ্জে বাউনাই কুটে জাস্ত হইনা বিরাজ গরে মা পাপাই কো ছাইনা বুদ্ধি নাই কো এই ভোটে দারে তেরা

জানামালায় যায় রে লাল তোরারা, ও মেরা ঘর তাই কইসা কো দুঃখ বরদায় আইসা কো, ও মেরা ঘর তাই কইসা কো দুঃখ বরদায় আইসা কো, দিনা দিনা জিন্দাগি সারা খনে ভাইরাজ, দিনা দিনা জিন্দাগি সারা খনে ভাইরাজ, হরে রাম হরে রাম বাচো হরে রাম মুখলে বাচো হরে রাম আসে ঘর তু কাম, মুখলে বাচো হরে রাম আসে ঘর তু কাম।